শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 23 সেপ্টেম্বর বৃহস্পতিবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। বৃষ্টিবাহী একটি নিম্নচাপ ব্যবস্থার প্রভাবে উত্তর জাপানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা আওয়ামী জেলাকে কেন্দ্র করে ভূমিধস ও আরও বৃষ্টিপাত নিয়ে সতর্ক করে দিচ্ছেন। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, আওয়ামীতে ভারী বৃষ্টির মেঘপুঞ্জ প্রাণঘাতী ভূমিধস বা বন্যার ঝুঁকি নাটকীয়ভাবে বাড়িয়ে দিচ্ছে। কর্মকর্তারা আওয়ামীতে একাধিকবার স্বল্প সময়ে রেকর্ড ভাঙা বৃষ্টির ঘোষণা দিয়েছেন। জেলার কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের জন্য চতুর্থ স্তরে জরুরি সতর্কতা এজেন্সি জারি করেছে। একই সাথে তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানাচ্ছে। আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তোহোকু অঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রসহ স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় তোহোকু এলাকায় 100 মিলিমিটার পর্যন্ত এবং হোক্কাইদোতে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তারা। কর্মকর্তারা ভূমিধস, নিচু এলাকায় বন্যা এবং নদীর জল উপচে পড়া নিয়ে জনগণকে কঠোরভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সংস্থাটি আরও জানিয়েছে যে

0: বৃহস্পতিবার থেকে জাপানের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার সকাল 9টা পর্যন্ত গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ক্রোভান জাপানের দক্ষিণে সমুদ্রের উপর প্রায় স্থির ছিল। ধারণা করা হচ্ছে ক্রোভান শুক্রবার নাগাদ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে ওকিনাওয়া ও আমামির দিকে এগিয়ে যাবে। ওই এলাকাগুলোতে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে। সংস্থাটি প্রবল বাতাস ও উঁচু ঢেউয়ের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। G20 ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা যুক্তরাষ্ট্রের অ্যাশভিল শহরে তাদের দুই দিনের বৈঠক শেষ করেছেন। কর্মকর্তারা বিশ্ব অর্থনীতির ঝুঁকি এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের জন্য নিরাপদ সরবরাহ শৃঙ্খলের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন, তবে যৌথ কোনো বিবৃতি তারা গ্রহণ করেননি। বৈঠক চলাকালে জাপানি কর্মকর্তারা এর বাইরে ইয়েন ও অন্যান্য বিষয় নিয়ে তাদের মার্কিন প্রতিপক্ষের সাথে আলোচনা করেছেন। G20 সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী কাতায়ামা সাতসুকি বলেছেন, জাপানি কর্তৃপক্ষ বন্ড বাজারের গতিবিধির উপর সতর্ক নজর রাখছে। জাপানের মুখ্য 10 বছর মেয়াদী বন্ডের লভ্যাংশ প্রায় 30 বছরে প্রথমবারের মতো 3% ছাড়িয়ে যাওয়ার মুখে এই মন্তব্য তিনি করেন। লভ্যাংশের সুনির্দিষ্ট মাত্রা নিয়ে মন্তব্য করতে অস্বীকার করে তিনি বলেন, এগুলো বাজারে নির্ধারিত হয়। কাতায়ামা বলেন, আমাদের মন্ত্রণালয় হল ইস্যুকারী কর্তৃপক্ষ এবং আমরা সরকারি বন্ড বাজারে গতিবিধির উপর সর্বদা সজাগ দৃষ্টি রাখি। আমরা বাজারে অংশগ্রহণকারীদের সঙ্গে সতর্কতার সঙ্গে আলোচনা করি এবং সরকারি বন্ডের জন্য একটি নিখুঁত ব্যবস্থাপনা নীতি প্রণয়নের লক্ষ্যে চেষ্টা করি। ব্যাংক অব জাপানের গভর্নর উয়েদা কাজুও কাতায়ামের সঙ্গে একই ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে জাপানি বন্ডের লভ্যাংশ বৃদ্ধি বৈশ্বিক প্রবণতার সঙ্গে যুক্ত। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং রাজস্ব নীতি বিষয়ক বাজারের দৃষ্টিভঙ্গির কারণে সৃষ্ট ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপকে তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। উয়েদা বলেন, দীর্ঘমেয়াদী বন্ডের সুদের হার ওঠানামার পেছনে নানা ধরনের কারণ থাকতে পারে। এর সামগ্রিক প্রভাব বোঝার জন্য আমাদের লভ্যাংশ বৃদ্ধির বিষয়গুলো বিবেচনা করার পাশাপাশি এর অন্তর্নিহিত কারণগুলো খতিয়ে দেখতে হবে। আর্থিক কর্তৃপক্ষগুলো অর্থনীতির উপর বন্ডের লভ্যাংশ বৃদ্ধির প্রভাব পর্যবেক্ষণ করবে বলে উয়েদা উল্লেখ করেন।
1: খবর প্রচারিত হচ্ছে NHK ওয়ার্ল্ড জাপান থেকে। নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় দুর্যোগ আঘাত হানার এক সপ্তাহ পরেও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধার অভিযান অব্যাহত আছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার পর্যন্ত 1,050 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং 3,900 জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে 5 জন জাপানি নাগরিকও আছেন। চীনের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনের দিকে 16 জন নিহত এবং 540 জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। নেপালি কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত অনেক এলাকা এখনও বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত। তারা আরও বলেছেন, আকস্মিক বন্যায় সড়ক ও সেতু বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এলাকাবাসীরা আটকা পড়েছেন। বলা হচ্ছে, ভারী যন্ত্রপাতির ঘাটতির কারণে কাদা সরিয়ে নেওয়ার কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে হেলিকপ্টার উদ্ধার অভিযানকেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নেপাল সরকার অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য সৈন্য ও পুলিশ সহ প্রায় 20,000 কর্মী মোতায়েন করছে। মধ্য নেপালের রসুয়া ও নোয়াকর জেলায় জলবিদ্যুৎ কেন্দ্রের 630 জনেরও বেশি শ্রমিক ভবন বা সুড়ঙ্গে আটকা পড়ে আছেন। সপ্তাহ জুড়ে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হচ্ছে। উদ্ধারকর্মীরা নদীর প্লাবনের মতো পরবর্তী পর্যায়ের দুর্যোগের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। পারমাণবিক বোমা হামলা ও পরমাণু পরীক্ষায় ক্ষতিগ্রস্তদের সমর্থনে মঙ্গলবার প্রথমবারের মতো একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পারমাণবিক বোমা হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা বৈঠকে অংশগ্রহণ করেন। জাতিসংঘের উপমহাসচিব এবং নিরস্ত্রীকরণ বিষয়ক উচ্চ প্রতিনিধি নাকামিৎসু ইজুমির জানানো সহযোগিতার আবেদনের মধ্যে দিয়ে সম্মেলনটি শুরু হয়। নাকামিৎসু বলেছেন, কাজে লাগানোর মতো উল্লেখযোগ্য অভিজ্ঞতা, ভাগাভাগি করে নেওয়ার মতো জ্ঞান এবং মোতায়েন করতে পারার মতো পর্যাপ্ত দক্ষতা আমাদের রয়েছে। নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা থেকে প্রাণ বেঁচে যাওয়া এবং নিহন হিদান কিয়ো এর সহকারী মহাসচিব হিসেবে কর্মরত ওয়াদা মাসাকো সেখানে মন্তব্য করেছেন। একই সাথে জাপান কনফেডারেশন অফ এ অ্যান্ড এইচ বোম সাফারার্স অর্গানাইজেশন নামে পরিচিত নিহন হিদান কিয়ো 2024 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। ওয়াদা বলেছেন, পারমাণবিক অস্ত্র ন্যায় বিচারের শক্তিও নয়, ক্ষমতার উৎসও নয়। আজ আমরা সর্বাগ্রে এই বাস্তবতা প্রত্যক্ষ করছি যে এমনকি পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও যুদ্ধের অবসান তা নিয়ে আসে না। সোভিয়েট যুগে উপর্যুপরি পারমাণবিক পরীক্ষার শিকার হওয়া কাজাখস্তানের প্রতিনিধি গরিববেক কুইউকভ একটি সংকটের অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, আজকের অস্ত্র প্রতিযোগিতার আলোকে বলা যায় যে পরীক্ষা কেন্দ্রগুলো যে কোনো মুহূর্তে পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব অনুসরণ করে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য হল পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা পরীক্ষার কারণে ক্ষতিগ্রস্ত জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে সহায়তা ও পরিবেশগত প্রতিকার প্রদান করা এবং সেই লক্ষ্যে আন্তর্জাতিক একটি তহবিল গঠনের জন্য সহযোগিতা আরো গভীর করে তোলা।
0: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।